রেখো রেখো চিত্ত শুদ্ধি নিচে কুচু সেব করো অঙ্কিত মুজে চিত্ত শুদ্ধি নিচে কুচু সেব করো জীবিতমু অঙ্কিতমু চেয়েছি